কথায় কথা, আমি কালি ডালবি ভাই কিং পাসওয়া জানে যায় তো আমি উন্নত কিসম হি টিম নৌকরি মে উন্নত কিসম হি কিষণ ভাইও আপ কিসম অচ্ছি হে না পুরানি ভি হে আমি লগভগ আপ আকবানি দানা পিছু তর থাকি 80 দানা মা তৈয়ার থই হে মে অচ্ছি ইনকম আলি সকে কিষণ ভাইয়া বিজি ভি হে আ পন্ত উড়ত করি মে 19 আদি অচ্ছি হে আমি ভি উপজ অচ্ছু হে পিয়ে 35 করি হে কিষণ ভাই আদি অচ্ছি কিসম হে আমি বড় বড়িয়াস কিসম বসি